0: ꯁꯥ ꯃꯉꯥꯁꯤ ꯗꯥꯏꯔꯦꯛ ꯐꯪꯍꯟꯒꯗꯕ ꯑꯗꯨꯒ ꯀꯣꯟꯅ ꯈꯔ ꯑꯃꯅ ꯑꯩꯉꯣꯟꯗ ꯀꯝꯄ꯭ꯂꯦꯟ ꯇꯧꯕꯁꯨ ꯌꯥꯎꯏ ꯀꯣꯝꯕꯤꯔꯩꯁꯤ ꯄꯥꯝꯕꯤꯗꯤ ꯌꯥꯝ ꯐꯖꯔꯦ ꯑꯗꯨꯒ ꯂꯩ ꯁꯨꯡꯒ ꯁꯥꯠꯇꯤ ꯀꯩ ꯃꯔꯝꯒꯤꯅꯣ ꯍꯥꯏꯔꯒ ꯃꯥꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯥꯏꯗꯣꯛꯄꯤꯒꯗꯕꯅꯦꯕ ꯈꯥꯏꯗꯣꯛꯄꯤꯗꯕ ꯊꯥꯈꯤꯕ ꯄꯣꯠꯇꯨꯗ ꯑꯗꯨꯝ ꯊꯥꯔ ꯊꯝꯕ ꯑꯗꯨ ꯂꯩꯁꯦ ꯀꯌꯥꯝ ꯁꯥꯠꯂꯤ ꯑꯃꯅꯤꯈꯛꯇꯪ ꯁꯥꯠꯀꯅꯤ ꯈꯥꯏꯗꯣꯛꯄꯤꯒꯗꯕꯅꯤ ꯃꯔꯝꯗꯤ ꯅ꯭ꯌꯨꯇ꯭ꯔꯦꯟ ꯌꯥꯎꯔꯤꯕ ꯅ꯭ꯌꯨꯇ꯭ꯔꯦꯟꯁꯦ ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯈꯣꯏ ꯄꯣꯠꯇ ꯊꯥꯕꯅꯤꯅ ꯒꯝꯂꯥ ꯊꯥꯕꯅꯤꯅ ꯃꯣꯏꯁꯦ ꯑꯃꯒ ꯑꯃꯒ ꯆꯤꯡꯊꯣꯛꯅꯔꯛꯄꯅꯤꯅ ꯐꯪꯉꯛꯇꯕ ꯌꯥꯎꯋꯦ ꯑꯗꯨꯅ ꯍꯣꯏ ꯐꯖꯕꯗꯤ ꯌꯥꯏ ꯄꯥꯝꯕꯤꯗꯣ ꯑꯗꯣ ꯂꯩꯗꯤ ꯌꯥꯝ ꯁꯥꯠꯂꯣꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯥꯏꯟꯇꯤꯐꯤꯀꯦꯜꯂꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯥꯒꯦ ꯍꯥꯏ ꯇꯥꯔꯗꯤ ꯃꯥꯁꯦ ꯗꯤꯚꯥꯏꯗ ꯇꯧꯒꯗꯕꯅꯤ ꯔꯥꯏꯖꯣꯝꯗꯣ ꯁꯦꯠꯇꯠꯂ ꯊꯝꯒꯗꯕꯅꯤ ꯌꯥꯔꯛꯄꯥꯛꯀꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯍꯥꯏꯔꯁꯤꯀꯣ ꯆꯍꯤ ꯑꯃꯗ ꯃꯥꯒꯤ ꯃꯃꯤꯠꯁꯦ ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯈꯣꯏ ꯊꯥꯒꯤ ꯃꯇꯝꯗ ꯀꯣꯟꯅ ꯃꯃꯤꯠꯁꯦ 90 ꯍꯥꯏꯅ ꯐꯪꯉꯤ ꯃꯃꯤꯠ ꯑꯃꯇꯪꯗꯒꯤꯀꯣ
1: ꯑꯃꯇꯪꯗꯒꯤ
0: ꯑꯗꯨꯒ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯐꯦꯜꯄꯥꯛꯀꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩꯁꯤꯅ ꯑꯃꯨꯛ ꯈꯤꯇꯪ ꯇꯞꯄꯦ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯌꯥꯔꯜꯄꯥꯛꯅ ꯍꯦꯟꯅ ꯃꯃꯤꯠ ꯄꯨꯊꯣꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯥꯏꯔꯤꯁ ꯂꯦꯕꯤꯒꯇ ꯂꯝꯐꯦꯜꯄꯥꯛꯀꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩꯁꯤꯅ ꯑꯃꯨꯛ ꯈꯤꯇꯪ ꯇꯞꯅꯀꯣ ꯃꯃꯤꯠ ꯊꯣꯛꯑꯦ ꯑꯗꯨꯅ ꯃꯥꯒꯤꯁꯨ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯅ ꯗꯤꯚꯥꯏꯗ ꯇꯧꯔꯒ ꯗꯤꯚꯥꯏꯗ ꯍꯦꯛ ꯇꯧꯔꯤꯒꯩꯀꯣ ꯃꯥꯒꯤ ꯔꯥꯏꯖꯣꯝꯁꯦ ꯄꯨꯊꯣꯛꯄ ꯍꯦꯜꯂꯦ ꯑꯗꯨꯅ ꯌꯥꯔꯤꯉꯩꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯥꯁꯦ ꯑꯃꯃꯝ ꯁꯦꯠꯇꯠꯅꯔꯒ ꯄꯣꯠꯁꯤꯗ ꯊꯥꯕꯤꯒꯗꯕꯅꯤ ꯑꯗꯨꯅ ꯑꯦꯕ꯭ꯔꯤ ꯌꯔ ꯃꯥꯒꯤ ꯃꯦꯟꯇꯦꯅꯦꯟꯁ ꯂꯩꯒꯗꯕꯅꯤ ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯥꯏ ꯃꯆꯤꯟꯖꯥꯛ ꯐꯖꯅ ꯍꯥꯞꯄꯤꯒꯗꯕꯅꯤ ꯃꯇꯧ ꯁꯨꯃꯥꯏꯅ ꯊꯥꯕꯤꯒꯗꯕꯅꯤ
2: ꯃꯈꯥ ꯇꯥꯔꯛꯄꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯊꯥꯕꯁꯦ ꯃꯁꯤꯒꯤ ꯆꯥꯅꯕ ꯂꯩꯕꯥꯛ ꯂꯩꯍꯥꯎꯁꯦ ꯃꯁꯤꯗꯤ ꯀꯔꯝꯕ ꯃꯐꯝꯗꯅ ꯍꯦꯟꯅ ꯆꯥꯅꯕ ꯑꯣꯏꯅ ꯊꯝꯕꯤꯒꯅꯤ?
0: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯍꯥꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯔꯜꯄꯥꯛꯀꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯑꯗꯨꯒ ꯂꯝꯐꯦꯜꯄꯥꯛꯀꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯑꯅꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯈꯤꯇꯪ ꯃꯥꯔꯁꯤ ꯑꯣꯏꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯁꯤꯡ ꯈꯔ ꯆꯣꯠ ꯆꯣꯠ ꯂꯥꯎꯕ ꯃꯐꯝꯁꯤꯗ ꯊꯥꯕꯅ ꯆꯥꯅꯩ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯥꯕ ꯃꯇꯝꯗꯁꯨ ꯃꯥꯒꯤ ꯔꯥꯏꯖꯣꯝ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯃꯥꯒꯤ ꯁꯤꯡꯒꯤ ꯇꯥꯏꯞꯇ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯃ ꯐꯪꯉꯤꯗ ꯃꯈꯥꯗ ꯃꯥꯒꯤ ꯄ꯭ꯂꯥꯟꯇꯤꯡ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯥꯁꯤ ꯆꯨꯁ ꯇꯧꯕ ꯃꯇꯝꯗꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯝꯕ ꯆꯨꯁ ꯇꯧꯒꯅꯤ ꯃꯥꯒꯤ ꯗꯣꯔꯃꯦꯟ ꯕꯠ ꯌꯥꯎꯕ꯭ꯔ ꯈꯣꯠꯄ꯭ꯔ ꯌꯦꯡꯒꯗꯕꯅꯤ ꯑꯗꯨ ꯂꯩꯕꯥꯛ ꯂꯩꯍꯥꯎꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯃꯥꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀ꯭ꯂꯦ ꯄꯥꯔꯇꯤꯀꯜ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯇꯥꯟꯒꯤ ꯆꯥꯡ ꯁꯔꯨꯛꯁꯦ ꯈꯔ ꯌꯥꯎꯒꯗꯕꯅꯤ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯅꯣꯡꯗꯁꯨ ꯌꯦꯡꯁꯤꯜꯂꯨꯗꯦ ꯃꯔꯝꯗꯤ ꯃꯣꯏꯗꯤ ꯋꯥꯏꯜꯗ ꯑꯣꯏꯅ ꯍꯧꯕꯅꯤꯅ ꯃꯊꯪꯗ ꯑꯗꯨꯝ ꯐꯧꯖꯔꯦ ꯂꯩꯁꯨ ꯑꯗꯨꯝ ꯁꯥꯠꯆꯔꯦ ꯇꯁꯦꯡꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯥꯏꯟꯇꯤꯐꯤꯛ ꯋꯦꯗ ꯈꯣꯡꯖꯪꯗ ꯆꯪꯁꯤꯜꯂꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯥꯒꯦꯅ ꯈꯟ ꯇꯥꯔꯗꯤ ꯃꯥꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯥꯁꯦ ꯂꯩꯕꯥꯛ ꯂꯩꯍꯥꯎ ꯌꯥꯝ ꯍꯥꯞꯀꯗꯕꯅꯤ ꯃꯥꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ pH ꯍꯥꯏ ꯇꯥꯔꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯥꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯀꯤ ꯀꯌꯥꯝꯅ ꯁꯤꯜꯂꯤ ꯀꯌꯥꯝ ꯌꯥꯛꯏ ꯍꯥꯏꯕꯁꯤ ꯌꯦꯡꯕꯒꯤ ꯃꯊꯧ ꯇꯥꯏ ꯂꯩꯕꯥꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯦꯡ ꯃꯇꯝꯗ pH ꯃꯥꯒꯤ ꯑꯁꯤꯟꯕꯒꯤ ꯆꯥꯡ 5.5 to 6.5 ꯂꯩꯒꯗꯕꯅꯤ ꯌꯥꯛ ꯇꯥꯔꯗꯤ ꯃꯥꯁꯦ ꯂꯩ ꯑꯃꯨꯛ ꯍꯧꯗꯦ ꯑꯗꯨꯒ ꯄꯥꯝꯕꯤꯁꯨ ꯁꯤꯖꯤꯜꯂꯛꯀꯅꯤ ꯑꯗꯨꯗꯒꯤ ꯃꯥꯒꯤ ꯏꯁꯤꯡ ꯏꯁꯤꯡ ꯍꯥꯏꯔꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯁꯤꯡꯁꯦ ꯄꯥꯠꯇꯗꯤ ꯎꯕꯤꯔꯝꯃꯅꯤ ꯄꯥꯠ ꯃꯈꯥꯗꯗꯤ ꯍꯧꯗꯕꯅꯤ ꯃꯥꯁꯦ ꯃꯇꯥꯏꯗ ꯂꯣꯏꯅ ꯍꯧꯕꯅꯤꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯀꯔꯤ ꯃꯔꯝꯒꯤꯅꯣ ꯍꯥꯏ ꯇꯥꯔꯗꯤ ꯃꯥꯁꯦ ꯏꯁꯤꯡꯁꯦ ꯊꯨꯝꯕ ꯌꯥꯗꯦ ꯏꯁꯤꯡꯁꯦ ꯍꯦꯛ ꯊꯨꯝꯃꯕ ꯃꯥꯁꯦ ꯂꯩ ꯁꯥꯠꯄ ꯉꯝꯗꯦ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯅꯦ ꯏꯁꯤꯡꯅꯦ ꯁꯤ ꯃꯌꯥꯝ ꯌꯥꯝ ꯗꯔꯀꯥꯔ ꯑꯣꯏ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ
2: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯥꯃꯣ ꯃꯈꯥ ꯇꯥꯔꯛꯄ ꯑꯁꯤꯗꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯑꯁꯤ ꯃꯈꯜ ꯀꯌꯥ ꯃꯨꯛ ꯊꯣꯛꯅ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ ꯃꯁꯤꯗꯁꯨ ꯇꯥꯃꯣꯅ ꯈꯔ ꯊꯝꯕꯤꯌꯣ
0: ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯑꯗꯨꯝ ꯍꯥꯏꯖꯔꯒꯦ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯍꯧꯖꯤꯛ ꯀꯣꯝꯕꯤꯔꯩꯁꯤ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯔꯕ ꯂꯩ ꯃꯈꯜ ꯑꯃꯅꯤꯅ ꯃꯅꯤꯄꯨꯔꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯃꯈꯜ ꯑꯩ ꯉꯁꯥꯏꯁꯨ ꯍꯥꯏꯖꯈ꯭ꯔꯦ ꯃꯔꯤ ꯃꯈꯜ ꯃꯔꯤ ꯊꯣꯛꯅ ꯐꯪꯉꯦꯅ ꯍꯥꯏꯖꯈ꯭ꯔꯦꯀꯣ ꯃꯈꯜ ꯃꯔꯤ ꯊꯣꯛꯅ ꯐꯪꯕꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯥꯏꯔꯤꯁ ꯀꯨꯃꯥꯋꯣꯟ ꯑꯥꯏꯔꯤꯁ ꯍꯥꯏꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯥꯏꯔꯤꯁ ꯁꯦꯡꯒ꯭ꯋꯤꯅ ꯑꯗꯨꯒ ꯑꯥꯏꯔꯤꯁ ꯋꯥꯇꯤ ꯑꯗꯨꯒ ꯑꯥꯏꯔꯤꯁ ꯂꯦꯕꯤꯒꯦꯇꯥ ꯃꯈꯜ ꯃꯔꯤ ꯊꯣꯛꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯐꯪꯉꯤ ꯑꯗꯣ ꯑꯅꯤ ꯑꯃꯗꯤ ꯃꯥꯁꯦ ꯏꯁꯤꯡꯒꯤ ꯃꯊꯧ ꯇꯥꯗꯦ ꯑꯥꯏꯔꯤꯁ ꯋꯥꯇꯤ ꯑꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯁꯦ ꯈꯤꯇꯪ ꯍꯤꯒꯣꯛꯇꯒꯤ ꯀ꯭ꯋꯥꯏꯇꯤꯁ ꯑꯣꯏꯅ ꯆꯪꯉꯦ ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯥꯏꯔꯤꯁ ꯀꯨꯃꯥꯋꯣꯟꯁꯤꯁ ꯑꯥꯏꯔꯤꯁ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦꯀꯣ ꯃꯥꯁꯦ ꯀꯨꯃꯥꯋꯣꯟ ꯑꯥꯏꯔꯤꯁꯁꯤꯅ ꯑꯃꯨꯛ ꯃꯥꯒꯤ ꯃꯈꯣꯛꯁꯦ ꯌꯥꯝ ꯇꯦꯜꯂꯦ ꯌꯥꯝꯅ ꯏꯝꯄꯣꯔꯇꯦꯟ ꯑꯣꯏꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯐꯦꯜꯄꯥꯠꯀ ꯑꯩꯈꯣꯏ ꯌꯥꯔꯜꯄꯥꯠꯀꯗ ꯐꯪꯉꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯒꯤ ꯑꯅꯤꯒꯤ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯑꯅꯤꯁꯤꯅꯦꯕ ꯑꯩꯈꯣꯏ ꯌꯥꯝ ꯏꯝꯄꯣꯔꯇꯦꯟ ꯑꯣꯏꯔꯤꯁꯦ ꯃꯈꯜꯁꯦ ꯃꯔꯤ ꯊꯣꯛꯅ ꯐꯪꯇꯥꯔꯁꯨ ꯀꯥꯟꯅꯕꯗꯤ ꯃꯈꯜꯁꯦ ꯑꯥꯏꯔꯤꯁ ꯁꯦꯡꯒ꯭ꯋꯤꯅꯥꯒ ꯑꯥꯏꯔꯤꯁ ꯂꯦꯕꯤꯒꯦꯇꯥꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯀꯠ ꯐ꯭ꯂꯥꯋꯔ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯁꯤ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯩꯗꯃꯛꯇ ꯃꯣꯏꯁꯦ ꯌꯥꯝ ꯏꯝꯄꯣꯔꯇꯦꯟ ꯑꯣꯏ
2: ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯐꯪꯉꯤꯕ ꯄꯥꯝꯕꯤꯁꯤꯡ ꯍꯥꯏꯕꯗ ꯑꯩꯈꯣꯏ ꯀꯣꯝꯕꯤꯔꯩ ꯃꯈꯜ ꯑꯁꯤ ꯃꯔꯤ ꯊꯣꯛꯅ ꯐꯪꯉꯦ ꯍꯥꯏꯅ ꯇꯥꯃꯣ ꯇꯥꯛꯄꯤꯔꯦ ꯃꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤꯗ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯁꯤꯖꯤꯟꯅꯕ ꯌꯥꯏ ꯃꯁꯤꯒꯤ ꯁꯤꯖꯤꯟꯅꯐꯝ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦꯀꯣ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯆꯍꯤ ꯍꯧꯔꯛꯄ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯁꯖꯤꯕꯨ ꯆꯩꯔꯥꯎꯕꯗ ꯀꯠꯄ ꯅꯠꯇꯅ ꯑꯇꯣꯞꯄ ꯃꯇꯝꯗꯗꯤ ꯊꯣꯏꯅ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯁꯤ ꯎꯖꯗꯦꯕ ꯑꯗꯣ ꯃꯁꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤꯗ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯗꯤ ꯌꯥꯏ ꯇꯥꯃꯣ
0: ꯍꯥꯏꯖꯔꯛꯀꯦ ꯀꯣꯝꯕꯤꯔꯩꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯩꯇꯦꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯊꯥꯕꯁꯨ ꯌꯥꯏ ꯍꯥꯏꯗꯤ ꯑꯣꯔꯅꯥꯃꯦꯟꯇꯦꯜ ꯄ꯭ꯂꯥꯟ ꯑꯣꯏꯅ ꯊꯥꯕ ꯌꯥꯏ ꯃꯥꯒꯤ ꯃꯅꯥꯗꯁꯨ ꯐꯖꯕꯅꯤ ꯑꯗꯨꯝ ꯌꯦꯡꯕꯗ ꯂꯦꯛꯊꯔꯒ ꯑꯗꯨꯝ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯥꯡꯇꯛ ꯇꯥꯔꯒ ꯑꯗꯨꯗ ꯅꯠꯇꯅ ꯃꯥꯒꯤ ꯂꯩꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯖꯤꯕꯨꯗ ꯀꯠꯄ ꯅꯠꯇꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯠ ꯐ꯭ꯂꯥꯋꯔ ꯍꯥꯏꯅꯁꯨ ꯍꯥꯏꯖꯩ ꯀꯠ ꯐ꯭ꯂꯥꯋꯔ ꯍꯥꯏ ꯇꯥꯔꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯎꯕꯤꯔꯝꯃꯅꯤ ꯑꯗꯨꯝ ꯐ꯭ꯂꯥꯋꯔ ꯕꯥꯁꯇꯒ ꯍꯥꯞꯄꯒ ꯌꯨꯝꯗꯒ ꯊꯝꯕꯗꯣ ꯃꯥꯒꯤ ꯂꯩꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯥꯒꯤ ꯁ꯭ꯄꯥꯏꯛ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦꯀꯣ ꯃꯥꯒꯤ ꯁ꯭ꯄꯥꯏꯛ ꯍꯥꯏꯗꯤ ꯃꯥꯒꯤ ꯁ꯭ꯇꯦꯝ ꯐ꯭ꯂꯥꯋꯔ ꯁ꯭ꯇꯦꯝꯁꯦ ꯅꯨꯃꯤꯠ ꯇꯔꯦꯠꯅꯤꯗꯒꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯐꯖꯅ ꯃꯦꯟꯇꯦꯟ ꯇꯧꯔ ꯊꯝꯇꯥꯔꯗꯤ ꯅꯨꯃꯤꯠ ꯅꯤꯄꯥꯟ মি লই মনাসে লোরা ফজন তাকাইবিরনিকো তাকাইবিরা মাসে মাগি মপং জলথোগা মাই সুমবু অনি সুমদো আখৈগি মাগি মচুসে ফি আঙ্গোবদ মাসে খাদম মতন মাই পাং চুবু আদি চুদি চুয়নি আদু সুদু খরকানদি আমুক লে হোগদে আদু নাসিসে নপছনারাগা লইনাবেদমকতা আখৈনা মডার্ন সিজনে মডার্ন হাইতাদি মচুদো আখৈনা ফিদা চুসনাবেদমকতা আখৈনা এলমগোম সিজনেকো কেমিক্যাল আতোপিয়াম নে টেক্সটাইল নেম সিজনে আদু মাইনা তোরাগা আখৈগি ব্লু ডাই সিজনেবে মাসে চাবদি আদে খতম পয়জিনাস হয় আদুদ নতুন মাগি রাইজোম হাইতারে মাগি আখৈগি সিংগি টাইপ তাব মাগি মরা হাইতারে মরাসু নতে মাসে স্টেম নিকো মাসে আখৈনা সুম দি থামাবা চহি মরি সুমুক দি থামতারদি মাসে দি থামব মিন্স মাসে মফম দদম দি রাগা মহো থামতাদি মাসে আখৈগি থাওম পুথক পঙ্গমেবা মানে আমি মুসিবা ফ্রান্স দগদি আম সিজনেকো মাসে মাগি অয়েল সে আখৈগি পারফিউম ওয়ে সিজনেবেয়াই নতরগন আখৈগি অ্যারোমাথেরাপি দগম সিজনেবেয়াই মফম খরদদি মাগি মনাসিতে গি ফাইবারস এক্সট্রাক্ট তোবিয়াও মনাসে খর সংতকতাই কঙ্গলগ খোলগ মাসে ফাইবার গে এক্সট্রাক্ট তোবিয়াও পারি পুরোন্দ সুম আখৈন লিটার সুম ফা ইং জে মতন্দ সিং গি টাইপ তোব মাগি মরু হাই তারেকো মরু সে সুগায়রগ কোক চিকপদগ হাবনাই হাই কোক চিকপদ হাবনাই চে মোন্দ সেকেন্ডারি মেটাবলাইট খর ইয়াওবি ফ্লেভোনয়েডস ফ্লেভোনস কানা খর ইয়াম লেইরিকো আদুদুন মাসে কোক চিকপ মতন্দ হাপ কানসিদ মাগি থাওদুন কোক চিকপ ফালেনসু রিপোর্ট তোবগি খতম থেঙ্গজাগরে
2: কানব পামবি মওরম দামো হাইবদে খুই হকসাংদ নাব ইয়েকপ কোকসিকপ থলকো মতমদসু মাসি সুগাইরগা কোকদ থামব মতমদসু দমক ফাইয়েন তাকবিরি মাসিদসু নতন খুই তোঙান তোঙান বমখলগি ফিরোন সংমন সিংমদসু মাসি দমক সিজিনব ইয়াব ইয়াম কানরব পামবি মনে না তামন থামবিরি ক কুমবিলি হাইরব পামবি এসি মাসিদিদ কারি কারম মখলগি লৈনা তিনা সিংগি তাবি আদুগা মাসিবু গাকথুকনব গদংত কারি কারম পামবাই সিংদি লৈ হাইবদসু থামবিয়া
0: হাইজগে কুমবিলি সে সুম থা মতমদ ইয়েমবিউ মাসি ইসিংদ হৌবনিনা আদি চচলাও ফমদ হৌবনিনা মাসি চচলাও বগি মফমদ চানাব তিন খরতাই খৈগি থরোই মানবি থংনাং হাইনা মখৈগি মণিপুরি হাইনাই আদু মাগি ইংলিশ নেমদ না মাসে স্লাক্স হেন হাইনে মানা মনাসে চাথোপ কারম কানচাগে হাইরাকাসে মাসে নুংদাং থো অথো চাই নুংদিনদি থোপঙ্গমদে মরমদি নুংসাদো ফুজলক মতমদ মাগি বডি মাগি স্কিন জে চাকটেকপগি টাইপ তোবনি না নুংদাং থো এ আদুগা অখৈগি কাকফাই আদুদেগি নুংদাং থোপ অখৈগি দিলাই খুমবি সিগুমবসে হাম তাই হাইতারে আদুগা অখৈনা এক্সপেরিমেন্ট তো মতমদ উজরক মতমদ অখৈগি লিফ হপার হাইনে ফৌদগা তানাবা অখৈগি কোকজিং মানবি মচা মচা মাগি মসাদ আমুব দোট মচা আমি আওবা আদম খর তাই আদু কম্বিলাইদি তিন কাং দি আম তাবদি থেঙ্গজদে আদু সি অহোম রিস্টং হেন থেঙ্গজদে কমাই গাকথুকনি হাইবগি পামবাইসিদি অখৈগি কেমিক্যাল সিজনাত বিদা বিদা অখৈনা মাসে অখৈ নিম গুমবসে চাইবিব নিমসে লিকুইড নিম হাইতারে কো লিকুইড নিম সিগা অখৈনা সেমজার সে আয়ুম দাদম চনমগা নিমগা অখৈ পুল্লগা এক্সট্রাক্ট সে লক্থোগা মহি লক্থোগা
2: সুগাইরগা
0: সুগাইরগা
2: মহি জি লবি
0: মহি জি লক্থোগা নোংনি নি পকেট আমাদার তর কক্তা আমদার অখৈনা ফার্মেন্ট তোহল্লগা আদুগা কোন ইসিংগা ইয়ানারগা কাপসোপ মতম দ মইসে লাকপঙ্গমদে আদো অখৈগি স্লাক্স থোংনাং হাইব থরোই মানবিসে মা গাকথোকে হাইতাদি ইয়ামলাই অখৈনা চাগিব ইরু মকুসে অখৈনা সুগাইরগা মরক তো চাইথোপি মতন মাচেংম গমদে
2: কম্বিলি হাউরিব মরক্সিদ
0: হাউরি মরক্সিদ চাখাইব দ মাসি চংম গমদে আদুগা অখৈগি লাইনা হাইরগনা সুম উজরক মতমদ মাসে অখৈগি ফৌদ পোখাইবি কাইনগা লাইবনে ব্লাস্ট সাইতারে কো আদুগো মখর তাই দি মাসে ফঙ্গল ইনফেকশন থোপ আদু ফঙ্গল ইনফেকশন থোপ জি অখৈনা খৈদি অর্গানিক্যালি মউংদ তোগে হাইতা দি হুজিকান দি মিয়ামসে এগ্রিকালচার সে অনম মতমদ অর্গানিক আক্ত লাই আদুনা অখৈনা অর্গানিক্যালি তোগে হাইতা দি মাসে অখৈনা চনম গং সাই হাইজগিবা নিম গদো সুগাইরগা আদুম চাইবদ দুম ফাই মারমদি চনম সিদে আছে মাসে সালফারাস কম্পাউন্ড চাওয়ে আদু
2: তারকমতমসু কারণ গাকথোপিগনি কারণ কনগনি হাইবি থামবিরিছে তামোনা তামোমসে আখৈ মণিপুরগি ওইনাদি মাসি মফম আমাদ কুমবিরি হাইরিব পামবি আছিদি থাবসি কেয়া উনাদে মাসি থাব মতমদ আখৈ লামদম আছিদসু চুনব চানব হানাদগি হৌনা আখৈ লামলাক্কি লাই আমোইনবদি হৌজরিব মাসি আখৈনা থাব মতমদ মাসিগি কানব আমাদি মাসিদগি কারি কারি ফংবে আয়না খানবি দাম
0: হাইজাকে আখৈনা সিগি কম্বিনেশন মাফম আনিখক্ত হাইদি মই কনজারভেটরি কি টাইপ তো থাবদি থেমনাবিরমনি ইয়ারল পাতামগা দুগ লামফেল পাকি ইপাথোকো খাইবামগা তাবিরমনি থাজে আদো আখৈনা সিগিসে আখৈনা সাইন্টিফিক আদি কানো খতমগি নতবিদা মাসে আখৈনা কনজারভেশন কি দমকসে আখৈনা ইউমদ খরা খরা থানাই কহেতারে আখৈগি গামলা গুমবদা নতরগা নখৈগি তাপ গুমবদা খরা খরা ফানাই হাইতারে
2: ফজবগি লাইটিং আমা ওইনা
0: ফজবগি লাইটিং আমা ওইনা আউ সিগি সে খংবিরা মনে খৈগি জেরাওবন মতমসিদা কমবিরাগি আদু মমজুন মমাংদা নং তাগিদ মতমদুদা কিয়াম বিগি আমখতংদ দু পয়াং খাইয়োগি আদু আসিং বৈদি মাগি লাই আমদু দু পতারা তারা পিরে ইওলে নমাস ইকোনমি ইম্পর্টেন্স আম লাই হাইতারে আদু আখৈনা পাক চিন থারগা মাস আখৈনা জেরাওব খতংগি নতবিদা আখৈনা কাট ফ্লাওয়ার গু এ থাবিয়াই নতরগন আখৈনা প্লান্টিং মেটেরিয়াল সে থারগা প্লান্টিং মেটেরিয়াল সে আখৈনা আতপ সন্দু আগা কমার্শিয়ালি বিজনেস
2: মামন পাক থাকবসু থাকবনে আতোপলাম ভারতীয় মপান কমাই পামিছে
0: হানুম নেদারল্যান্ডস কুমা ইউরোপিয়ান কন্ট্রিস হাইতারেকো ইউরোপিয়ান কন্ট্রিস নতগা জাপান নর্থ সাউথ কোরিয়ান মোসে থানে মোসে আখি গার্ডেন গার্ডেন ফজহনগে হাইনদমে আখি বোর্ডার থানে উবিরামনি গার্ডেন মনু চাই ফ্লাওয়ার বেড আদম হাইনে আখি কম্বিরেস থানে মখন মখন কম্বিরে বিয়ার্ডেড আইরিস হাইবম লে নন বিয়ার্ডেড আইরিস হাইব আখই মনিপুর ফেসি আখি বিয়ার্ডেড আইরিস ফংদে মোসে মপানামসি মোসে কট ফ্লাওয়ার থানে আদুখত নতুন মোসে আখি মনম নুসি আইরিস মরম ফে ফ্রেগ্রেন্স হাই মি পারফিউম সুন্দর থাই মি রাইজোম ওর বল্ব বল্বস আইরিস হাইব রাইজোমেটাস আইরিস মোসে প্লান্টিং মেটেরিয়াল থাদুই হাইতারে
2: মনিপুরমিস হাইজারে কানাগ্রাম
0: কানাগনি থাকে লাইক টি তাম লোক ফদ্রি লমসে ফৌজে থা লমস মাহানবরে চাহি চুপ মাহানো আখন কারিগম্ব আইরিস ফ্লোরিকালচার এজ অ হোল থা পুখলপ সেনথোলামবি হেগলকি অন্ট্রপ্রিনশিপ লমসাকি থাজবামদি থামজরে
2: মাখা তারপজি দামো আকই কমবিরে হাইরব পামবি আছি কর্ম মতমদ না হেন মাহাকসে থাব মতমদ চুনব চানব হাইজব তারে মাসি কর্ম মতমদ উইবি
0: কমবিরে সে পেরিনিয়াল নি মা চাহি চুপ দম হাওরগলে আদো অখইনা কারিগম্বা মাসে লাইগিদমক্ত থাগে হেনা খনতাদি অখইনা সিংজু কা আদম উবিরামনি মাসে আকই ইনকাম থাল আকান্দ মানা লই কংজেনগ্রাগা মাগি মরু দদংলে হউয়ে আদো মাইনা আকই কমবিরে সুমাইন চমানে আদোনা কমার্শিয়ালি চটকে হাইতারে মাই ডোরমেন্ট পিরিয়ড তো লাইনাই লোকপির খতং সাকলপ হাইতার ইনকাম দাদে খতং সাকলপ আখি জানুয়ারি লোরপসিদি ফেব্রুয়ারি মার্চ সেগুলো থাকিব সেম ইচান চানগনি থাজ থেজগে কোসে সাতপে আখি মার্চ কি এন্ডিং নতর মিট মায়াই এপ্রিল বুকে সাতলে কোমসি ইনকাম দা লোরপসে থাকে হেন খাই চানই কোন তপন লাই সাতপ লোরকান মাই মানা মাগি ফটো সিনথেটেড সাইতারে মাগি মচিনজাক সুমগা আমু মাসে কনজার্ভ তো থামদইনি কো নং তাদম মতমদ কো মানাসে খর ট্রিমিং তোব কখতপিব কই ট্রিমিং তো ইসনে কই মরমগি নো হাইর কানসিদা উবিরমনি নোঙা লকানসিদা কইগি পানবিগি লাই মানা মতনদগি ইসিং ড্রপ কা ইয়রম উবিরমনি কো আতে কেমতে মাসে ইসিং জে মা মাসাদুদগি এক্সুডেট আম থোকপনেব হাইদি কই ট্রান্সপিরেশন গ তোর কান্দ থোলকপ কইগি গটেশন কো হাই তারে কো মানাসিদগি মতনসিদা ইসিং জে থোকপ ইয়াওয়ে আদু কারি গুমবা দুগি ইসিগি মাগি ড্রাই পিরিয়ড হাইতারেকো ইসিং ফংদব মতমসিদ কমাই তোগে হাইকানসিদ মাগি ট্রান্সপিরেশন রেটসে ইয়ামন ওয়াংবনি না মাসে কংজলপই চাং ইয়াং ওয়াংগি মানাসে আদুনা আখৈনা মানাসে কাকথপিব কারমকান তাগনি হাইরকানসিদ আখৈনা জুন জুলাই নং তারকপ আখৈগি মুনসুনসিগি হেক লোরপগি খতংসিদ খরখর কাকথপিব আখৈ মণিপুরদি ড্রপ ইয়াম লাকপগি কেনো মাংদসু থোখরে আদুদা সিগি মতমসিদ আখৈনা কাকথত ফৌতাদি মাগি কেনোসে আখৈগি রাইজোমসে খতং হেলদি ওইকনি তাজে
2: তামো আখ কারিগম্ব কম্বিরেসে থাবিনিব আখমিস হাইজারে মাসে কম্বিরেসে থাকে হাইরগতি আই চারসে পাবিদি কারাইদি মত ক্রম থাকবে আগে তামো
0: হয় হাইজাকে কম্বিরেসে তসেন আখি কমার্শিয়াল ওনদি ফদে ওয়াইল কালেকশন পাতি খর খোম থাকুম মচে মচে খর খর মফম খর থা নতুন আতই মফমদি ফি চানসে ওয়াই আখি কনজারভেটরি লোবসু ইলিগেল ওদে রিসার্চ তোমসে কম্বিরে গার্ডেনদি আজকি রিসার্চে টিসু কালচারদি গমলার থাকে মাগি ট্রায়াল খর ইংজি মাগি প্লান্টিং মেটেরিয়ালসে ক্রাইডে ফগনি চপচাপ দি হুজি ꯈꯪꯖꯗ꯭ꯔꯦ
2: ꯀꯣꯝꯕꯤꯔꯩꯁꯦ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯔꯛꯂꯤꯕ ꯃꯤꯔꯣꯜꯁꯤꯡꯁꯤꯅ ꯎꯕꯒꯤ ꯆꯥꯡꯁꯤ ꯌꯥꯝꯅ ꯋꯥꯠꯂꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯩꯊꯦꯜꯗꯒꯤ ꯆꯠꯂꯒ ꯁꯖꯤꯕꯨꯒꯤ ꯃꯇꯝꯗ ꯂꯩꯕ ꯃꯇꯝꯗ ꯎꯕꯁꯤ ꯅꯠꯇꯅ ꯑꯌꯥꯝꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯎꯕꯁꯤ ꯄꯥꯛꯅ ꯎꯕ ꯐꯪꯗ꯭ꯔꯦ ꯑꯩꯈꯣꯏ ꯃꯥꯡꯖꯤꯜꯂꯛꯄꯒꯤ ꯃꯃꯤ ꯑꯃ ꯆꯥꯎꯅ ꯇꯥꯔꯤꯕꯁꯦ ꯃꯁꯤꯗ ꯇꯥꯃꯣ ꯑꯩꯈꯣꯏ ꯀꯣꯝꯕꯤꯔꯩꯒꯤ ꯐꯤꯕꯝꯁꯤ ꯀꯔꯤ ꯐꯤꯕꯝꯗ ꯂꯩꯌꯦꯅ ꯂꯧꯕꯤꯕꯦ
0: ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯀꯣꯝꯕꯤꯔꯩꯁꯦ ꯃꯥꯡꯖꯤꯜꯂꯛꯑꯦ ꯃꯥꯡꯖꯤꯜꯂꯛꯏ ꯃꯔꯝꯁꯤꯅ ꯀꯔꯤ ꯃꯔꯝꯒꯤꯅꯣ ꯍꯥꯏꯇꯥꯔꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯍꯧꯖꯤꯛ ꯌꯨꯝꯂꯩ ꯀꯩꯔꯩ ꯁꯥꯖꯤꯜꯂꯛꯑꯦ ꯍꯥꯏꯗꯤ ꯃꯐꯝꯁꯦ ꯍꯥꯡꯉꯕꯅꯤꯅ ꯁꯨꯝ ꯌꯦꯡꯕꯤꯌꯨ ꯑꯗꯨꯝ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯠ ꯌꯥꯝ ꯁꯥꯔꯛꯑꯕꯅꯤ ꯑꯗꯨꯗꯒꯤꯗꯤ